সেবা কেন্দ্র পাসিঘাট লকন্ন ইবত্ত পেবডেল অরুণাচল প্রদেশ স্টাফ সিলেকশন বোর্ড এক্সাম ল পামিন গেনা ইংকল কিনিত পরিক দেলক আইটি দেল হসপিটালিটি কোর্স এম ইন না ইরুম লেঙ্গুম লক ইং আপি কল আতেল ক আমান এম বিত আমান এম বিদলা বুলুক কেরাং আগের ইপনাম দেলক আইপ এপনাম তাকাম এম কম পইল লিগদ সা তান্না কেদরে সিউম কে আদি লুতাত এ দেবং

0: বাহ বাহ বাহ বাহ, খুব ধুনীয়া। এইটো কি বাগৰুম বাৰ কিবা টিউন নেকি?
1: হয় হয় হয় বাগৰুম বাই হয় এইটো।
0: অ'কে, বাগৰুম বাৰ মই বহুত বাৰ দেখিছো মানে, না আমাৰ
1: হয় হয়
0: ইটানগৰত কিবা অসমৰ পৰা আহে
1: হয় হয়
0: পাৰ্টিচিপেণ্টছ।
1: হয়
0: অ'কে,
1: এইটো আমাৰ বাগৰুম বা আগতে মানে এনে আমাৰ হেৰি হৈছিলে, তাৰপিছত এইটো আমাৰ ৰাষ্ট্ৰ দৰবাৰত লৈ যাবৰ কাৰণে আমাৰ নৰেন্দ্ৰ মোদী ছাৰেও আমাক স্বীকৃতি দিলে, বহুত ভাল লাগিলে। আমাৰ গুৱাহাটীত এটা অনুষ্ঠান হৈছিলে, 10,000 মান যুৱতীয়ে মানে মৃত্যু গ্ৰহণ কৰিছিলে তাত।
0: অ'কে, বাহ বাহ বাহ, শুনি বহুত ভাল লাগিছে। আপুনি ওচৰত থাকিলে মই আপোনাক মাতি ষ্টুডিঅ'ত ৰেকৰ্ডিং কৰিব আছিলো, কেতিয়াবা চান্স পালে মানে, না? অ'কে, তো অমল দা বহুত ভাল।
1: এতিয়া গানৰ কথা ক'ব লাগিব, বিভিন্ন শ্ৰোতাজন মানে ৰৈ আছে লাইন।
0: হয় হয় হয়, সঁচা কথা।
1: আৰু এইখিনিতে মই আৰজু চিনেমাখনৰ গান শুনিব বিচাৰিছিলো, 10টি এনেকুৱা কিবা এটা গান আছিলে,
0: দোস্তি হো জাতি হে।
1: হা হা হা, গান আছিলে।
0: ঠিক আছে ঠিক আছে,
1: মানে শুনিব বিচাৰিছো।
0: অ'কে,
1: আৰু কাকো মানে শুনা নাই।
0: অ'কে,
1: মই কেইজনমান শ্ৰোতাৰ নামো ল'ম।
0: অ'কে অ'কে, শ্যোৰ।
1: প্ৰথমতে আমাৰ আকাশবাণী ইটানগৰ কে হামাৰে সবচে আচ্ছি দোস্ত হে জিনকা নাম হে বকে বাগরা,
0: থ্যাংক ইউ,
1: ইনকে লিয়ে ভি ডেডিকেটেড এক খাসকার। আর বিমল বসুমতারী, ভাইকন মন্ডা, রমেশ পাত্র, গাগে রাভা, সঞ্জয় মন্ডা, দেবাশিষ হাজরিকা, শরদ দ্বারা, নীলোৎপল দ্বারা, আমারে সুনীতা বসুমতারি হে, ওর ত্রিপুরা সে অবিনাশ তেলি, আশুতোষ দেবনাথ, সঙ্গীতা দেবনাথ, ভগবান সিং পরমার, রমেশ প্রজাপতি, শিবা লোহর, রাকেশ পুরন বর্মা, গোল্ডি, তানুশ্রী, দীপালী জি হে, ওর স্বাতি হে, তানুশ্রী, ওর পুষ্কর নাথ শর্মা, পাঞ্চিরাম শর্মা, ইন সবকো ডেডিকেট রহেগা। ওর পুরি হ্যালো ফর মাই টিম কি সবই দোস্তো কো লেকে মে ইস গানা কো সুনানা চাহতা হুঁ।
0: ওকে, তো অমলদা কল করার জন্য বহুত বহুত ধন্যবাদ। শুনতে হ্যাঁ আপনি পছন্দ।